0: न भविष्यति इति वार्ताः।
1: শুনিলে সংস্কৃতরে সম্বাদ রিলে করি প্রচার কলু আকাশবাণী দিল্লিরু। শ্রোতাবন্ধু আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্ররু। শুনন্তু আজি আম কেন্দ্ররু প্রচার হেবাকু থিবা কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা। কুনি কুনি পিলামানঙ্ক পাই কার্যক্রম টিকি রাইজ শুনিবে সকাল সাতটা বাজি পঁচিশ মিনিটরে। এথিরে শুনিবে সঙ্গীত নাটক স্বচ্ছতা আড়কু পাদে। সকাল আটটা বাজি তিরিশ মিনিটরে শুনবে শ্রীক্ষেত্র মাধুরী রিলে করে প্রচার করিবু আকাশবাণী কটক কেন্দ্ররু। সুগম সঙ্গীত প্রচার করিবু সকাল আটটা বাজি পঁয়তাল্লিশ মিনিটরে। শিল্পী মানে হলে পূর্ণিমা, অঞ্জলি মিশ্র, শিব এবং অনিতা। সকাল নটার প্রচার করিবু ফোন যোগে শ্রোতাঙ্ক অনুরোধে হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম হ্যালো মো পছন্দ। প্রায়োজিত কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটিয়ে প্রচার করিবু সকাল দশটায়। সকাল দশটা বাজি তিরিশ মিনিটরে মধ্যাহ্ন বারটায় দিন দুইটা বাজি পনের মিনিটরে প্রচার করিবু হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম আকাশবাণী লাইভ শুণবে দিন এগারটায়। দিন বারটা বাজি তিরিশ মিনিটরে শুণবে ভক্তি গীত। শিল্পী মানে হলে তপস্বিনী, বসন্ত পাত্র, নমিতা অগ্রওয়াল, সুভাষ দাস, তপু মিশ্র, মহম্মদ অজিজ, অনুরাধা পোড়ওয়াল এবং শ্রীচরণ। হিন্দি ভজন প্রচার করিবু দিন গোটায় বাজি পাঁচ মিনিটরে। দিন গোটায় বাজি কোড়িয়ে মিনিটরে শুণবে মহিলা মানঙ্ক পাই কার্যক্রম ঘর ও ঘরণী। এথিরে শুণবে গ্রামীণ মহিলাঙ্ক বিকাশরে ব্যাঙ্কিং সেবা সম্পর্করে সাক্ষাৎকার। পরে অন্য এক সাক্ষাৎকারে সোশিয়াল মিডিয়া ঠারু দূরে রহিবা কেমিতি এ সম্পর্করে স্বপ্না ভত্রাঙ্ক সহ সাক্ষাৎকার। অপরাহ্ন পাঁচটার শুণবে যুবশ্রোতাঙ্ক পাই প্রিয় কার্যক্রম যুববাণী। দেশীয় ভাষার কার্যক্রম চৈজন প্রচার করিবু অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিটরে। এতে শুণবে লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পচারু। বিষয় রয়েছে জলবায়ু বদলবা ভিতরে আমি কাইতাস কলে হেসি। শুনিলে কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী জয়পুর। পরবর্তী কার্যক্রম ঘোষণা শুনিপারিবে অল্প সময় মধ্যে।

0: বৈষ্ণদেবী মন্দির বোর্ড পক্ষের মধ্যে বৈষ্ণদেবী যাত্রা অস্থায়ী ভাবে স্থগিত রাখি। ভারতীয় পাণিপাগ বিভাগ পক্ষ প্রতিকূল পাগ পরিপ্রেক্ষী এই নিষ্পত্তি গ্রহণ করা বোর্ড কহিছি। জাম্মু কাশ্মীর কেতক অঞ্চলে প্রবল বর্ষার সম্ভাবনা নেই পাণিপাগ বিভাগ সতর্ক সূচনা জারি করেছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই দশম শ্রেণী দ্বিতীয় বোর্ড পরীক্ষা 2026 ফলাফল ঘোষণা করা যাইছি। ডিজিলকর পরীক্ষাফল পোর্টাল মাধ্যমে ছাত্রছাত্রী সেমানকর ফলাফল সম্পর্কে তথ্য পাইপারিবে। জাতীয় শিক্ষানীতি আধারে চলিত বর্ষঠার দশম শ্রেণী পাই সিবিএসই পরীক্ষার দুইটি বোর্ড পরীক্ষা আরম্ভ হয়েছে। মুখ্য বোর্ড পরীক্ষা ফেব্রুয়ারি 17 মার্চ 11 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এরপরে গত মে 15 21 তারিখ পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। দুইটি যাক বোর্ড পরীক্ষার ফলাফলকে মিশ্রণ করা পরে সামগ্রিক পাশার 96.78% রহিতিবা সিবিএসই কহিছি। বিদেশে থিবা ছাত্রছাত্রী মধ্যে ডিজিলকর মাধ্যমে সেমানকর ফলাফল তথা অন্যান্য তথ্য পাইপারিবে বলে সিবিএসই সূচনা দেইছি। ইরান বিরুদ্ধে আমেরিকা সেনা পক্ষ পুণে আকাশমার্গর আক্রমণ করা যাইছি। ইরান রেভলুশনারি গার্ড পক্ষ জোর্ডানর আমেরিকীয় সেনাঘাটি উপরে হইতিবা আক্রমণ পরিপ্রেক্ষীরে আমেরিকা পক্ষ এই পদক্ষেপ গ্রহণ করা যাইতিবা জনাপড়িছি। জোর্ডানরে ইরানর আক্রমণ দ্বারা দুইজন আমেরিকীয় সৈনিকর মৃত্যু হেবা সহ জনে নিখোজ অছন্তি। আহত চারিজনকু চিকিৎসা পাই হসপিটালরে ভর্তি করা যাইছি। আমেরিকার কেন্দ্রীয় কমান্ড কহিছি হরমুজ প্রণালী দেই ইরানর তেল ট্যাঙ্কর গুড়িকর যাতায়াতকু সীমিত করিবা সহ এহার ক্ষমতা হ্রাস নেই এই আক্রমণ করা যাইছি। যুদ্ধ পূর্বরু এই জলপথ দেই বিশ্ব তৈল যোগানর প্রায় 20% কারবার হেউথলা। আকাশবাণীর লোকঙ্ক পদ্ম কার্যক্রম মাধ্যমে আজ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা তথা নির্দেশক আর মাধবন সহ সাক্ষাৎকার প্রচার করা যাবে। শ্রী মাধবন পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। আকাশবাণীর 100.1 গোল্ড চ্যানেল মাধ্যমে এই কার্যক্রম সকাল 9:10 প্রসারণ করা যাবে। নিউজ অন এআইআর আপ এবং নিউজ অন এআইআর অফিসিয়াল ইউট্যুব চ্যানেলে মধ্যে এই কার্যক্রম প্রসারিত হব। শ্রীক্ষেত্রে আড়প মণ্ডপ জন্মবেদীরে চতুর্ধা মূর্তি বিরাজমান হয়েছেন। শ্রীজীউঙ্কর দর্শন আজ সকাল 10:00 আরম্ভ হব। নীতিকান্তিকু শৃঙ্খলিত করা যাই আড়প অভড়া আজিঠারু আরম্ভ হব। মহাপ্রভুঙ্ক শ্রীমুখ শৃঙ্গার বনক লাগি নীতি অনুষ্ঠিত হব। নবদিনাত্মক যাত্রায় যাই গতকাল শ্রীজীউমানে জন্মবেদীকু বিজে করে আজিঠারু আড়প মণ্ডপে মহাপ্রভুঙ্ক দৈনন্দিন সেবা পূজা করা যাব। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার ইংল্যান্ড তৃতীয় স্থান হাসল করেছে। মিয়ামি স্টাডিয়ামঠারে গত রাতে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড 6-4 গোলরে ফ্রান্সকু পরাস্ত করেছে। খেলার প্রথমার্ধ সুদ্ধা ইংল্যান্ড 4 গোলরে আগুয়া রহিতিবা বেলে দ্বিতীয়ার্ধে ফ্রান্স 4 এবং ইংল্যান্ড আউ 2 গোল স্কোর করেছিল। ফ্রান্সর তারকা খেলাড়ি এমবাপ্পে 10 গোল স্কোর করা সহ তাঁর তৃতীয় বিশ্বকপ অভিযান শেষ করেছেন। তবে গোল্ডেন বুট দৌড়ে সে লিওনেল মেসিঙ্কঠার 2 গোল আগরে অছন্তি। আজ ফাইনাল ম্যাচ খেলা যাব। নিউইয়র্কর নিউ জার্সি স্টাডিয়ামে চলিত থরর ফিফা বিশ্বকপ টাইটল হাসল পাই আর্জেন্টিনা ও স্পেন পরস্পরক ভেটিবে। ভারতীয় সময় রাতে 12:30 এই ম্যাচ খেলা যাব। হঙ্গেরীর বুদাপেস্ট র্যাঙ্কিং টুর্ণামেটে ভারতীয় মহিলা কুস্তি খেলাড়ি কাজল স্বর্ণপদক হাসল করেছেন। 76 কিলোগ্রাম বর্গরে আমেরিকা প্রতিপক্ষক পরাস্ত করে সে এই সফলতা হাসল করেছেন। এথিসহ টুর্ণামেটে ভারত তৃতীয় স্বর্ণপদক হাসল করেছে। অন্যপক্ষে 53 এবং 57 কিলোগ্রাম বর্গরে ভারতীয় খেলাড়ি 2 রৌপ্য পদক হাসল করেছেন। রাষ্ট্রপতি আজিঠার ত্রিরাষ্ট্রীয় গস্ত আরম্ভ। সংসদর মৌসুমী অধিবেশন আসন্তকাল আজ অনুষ্ঠিত হব সর্বদলীয় বৈঠক। দাখল হয়ে ওএমআর সিট্গুড়িকর যাঞ্চ পরে ছাত্র অভিভাবক সতর্কতামূলক পরামর্শবলী জারি কলা এনটিএ। প্রতিকূল পাগক দৃষ্টি রাখি স্থগিত হেলা শ্রী অমরনাথ এবং মাতা বৈষ্ণদেবী যাত্রা। এবং ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় স্থান হাসল কলা ইংল্যান্ড। আজ আর্জেন্টিনা ও স্পেন মধ্যে খেলা যাব ফাইনাল ম্যাচ। সম্বাদ শেষ হলা।
1: শ্রোতাবন্ধু এতবে যাই আপনার কার্যক্রম শুণুলে আকাশবাণী কটক কেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে আকাশবাণী জয়পুর কেন্দ্র প্রচার করছু টিকি রাইজ কার্যক্রম প্রযোজনা মনোজ কুমার পূজারী উপস্থাপনা সুরভি মহাপাত্র এবং রঞ্জন কুমার বেহেরা।

0: তেবে চিন্তা করন্তু নাহি এনিকি আকাশবাণী জয়পুর আপনক ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নব
1: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আও আপনকর ব্যবসায়কু বড়ান্তু
0: সুলভ দররে আপনকর ব্যবসায়র বিজ্ঞাপন পৌঁছি যিব সবুঠি সবু সময়রে আও সমস্তক পাখরে
1: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিম্বা 9449408097 নম্বররে
0: আকাশবাণী জয়পুর সদা আপনক সাথিরে সবু সময়রে আপনক সেবারে।
2: আচ্ছা দাসবাবু, আপনক ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতে আছে?
3: আরে এটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
2: আচ্ছা দাসবাবু, আপনক ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতে আছে?
3: আরে এটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
5: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিম কোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতে আছে?
3: আরে এটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতে আছে?
3: আরে এটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
6: কার্যক্রমের শেষ গীতটি পাই শিল্পী হেলে অঞ্জলি মিশ্র, গীতিকার অরুণ মন্ত্রী, সঙ্গীত শান্তিরাজ খোসলা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: পবিত্র রথযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজার আপনাদের জনাউছি অসুমারী শুভেচ্ছা। এই শুভ অবসরের সুভদ্রা শক্তি বাজারে এসএচজি মা মানক হাত তৈরি হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী সহিত মিলিটারি প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর অপূর্ব সম্ভার। পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজারে বিভিন্ন ক্রয় উপরে স্বতন্ত্র রিহাতি। আসন্তু আপনার অপেক্ষার সুভদ্রা শক্তি বাজার, এসআইআরডি ক্যাম্পাস, ইউনিট 8, ভুবনেশ্বর।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: শ্রোতা বন্ধু, চলিত বর্ষ জয়পুর শহরের শ্রী গুন্ডিচা রথযাত্রায় গোটিয়ে আশ্চর্যকর ঘটনা ঘটিছিলা। যেতবেলে মহাপ্রভু রজা নহর ছকরু বাহারুথিলে, কিছি বাট আসিলা পরে পরে রথটি গোটিয়ে রাস্তা কড়রে থিবা থুন্টা গছরে লাগি যাইথিলা। ফলরে পাখাপাখি এক ঘন্টার ঊর্ধ্বকাল মহাপ্রভুঙ্কর রথ সেই জায়গায় রই যাইথিলা। ভক্তমানঙ্ক মন ভিতরে ব্যাকুলতা বড়ুথিলা। আকাশরে কলাহাণ্ডিয়া মেঘ পুরা ঢাঙ্কি দেইথিলা। তেবে কহন্তি না, করি করাউ থাকে সেই তাবিনু অন্য গতি না। একথা মধ্য লোকঙ্ক মুখরু শুনিবাকু মিলে যে প্রতিবর্ষ কিছি না কিছি মহাপ্রভু চমৎকার করিথান্তি, বিশেষ করিকি জয়পুর রথযাত্রারে ঘটি থাকে। যেতবেলে রথ গড়ে সেতবেলে কিছি সময় পাই রথ অটকি যায়, কোণসি না কোণসি কোণরে অটকি যায়। কিন্তু অনেক লোক এহাকু নেইকি মধ্য প্রশ্ন উঠাউছন্তি যে ব্যবস্থারে কিছি ত্রুটি রহিগলা কি, যোতি পাই রথটি

0: আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: এথর কথাচিত্র বেটা শিল্পী হেলে অনুরাধা পড়ুয়াল এবং উদিত নারায়ণ সমীরক গীত সঙ্গীত আনন্দ মিলিন্দ

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি শুনন্তু, শিল্পী অনুরাধা পড়ওয়াল এবং উদিত নারায়ণক কণ্ঠরে, কথাচিত্র দিল, গীতরচনা সমীর এবং সঙ্গীত নির্দেশনা আনন্দ মিলিন্দ।

শ্রোতাবন্ধু শুনিলে হিন্দি কথাচিত্রর গীত। আপন মানে পুনি থরে হিন্দি কথাচিত্রর গীত শুনিপারিবে। আজি দিন দুইটা বাজি পনেরো মিনিট্রে, সন্ধ্যা ছটা বাজি দশ মিনিট্রে এবং রাতে দশটা বাজি পঞ্চাবন মিনিট্রে। আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর। প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটার তথা 1467 কিলোহর্জ যোগে। এফএম্রে শুনিপার 103.6 মেগাহর্জ যোগে। বর্তমান আপনার ভেটি দেছু ওড়িয়া ভক্তি গীত। বন্ধু, ভগবানঙ্কর মুখমণ্ডল সতে যেমিতি ফুল পরি, ফুলটি যেমিতি সজ দিশে, ফুলটির যেমিতি তুলনা করিবা কল্পনা করিবা জনক পাইঁ অসম্ভব হয়ে পড়ে, ঠিক সেইপরি ভগবানঙ্কর মুখমণ্ডল। তেবে আসন্তু এই কথাকু নেই শুনিবা প্রথম ভক্তিগীত।

0: কাজে যাই রেলি
1: তোকে বারম্বারম কইলিন তোকে তুই নাকি গলে মোর খাতা তুই শুনতুস আজি নাকি কি জানলা না পড়তুস
0: সত্যি তো আরি
1: এ তোকে কাই বল কইলনি তোকে যদি রুনবাড়ি লোড়া আলে বেঁকে যা ডাবু সঙ্গাইবার আলে বেঁকে যা সুনা মানা বাঁধা করবার আলে বেঁকে যা বল কইলি কি নাই চিঠি
0: কইলা
1: হ্যাঁ তোর সুরক্ষা রেশি তোর দনকে
0: হ্যাঁ
1: তোকে মিশা নাকি এনতি হরবর কেটেং ডাং দারি করে না খেটত সাউকার ব্যাংক মন রেলাই সেটা মন বলে প্রাইভেট বলবে নাকি সে প্রাইভেট ব্যাংক মন রেলাই সেটার পাই আজির দিনে সেটাকে কাইছে বলে সরকার তানে দাঁড়ি করে আইলে যদি লোকর সুবিধা ব্যাংক লগে গালে কাইটা আমার সুরক্ষা রেছি সে ব্যাংক হরবর না করে উনা খোল তোর আর তাস বললে তো তোকে আর অধিক সুবিধার তোকে ঋণ দিয়ে পাইবে মাত্র এটা কাইটা তুই সাবার লোক নিলুস সিটি তোকে মারি মরাই দেবে তুই তোর দান পাঁচ ন পাঁচ কি কাইটাও
0: ডাবু
1: লোড়া হ্যাঁ সমান শয়ে কে সেমন দশ কি পনেরো কি কোড়ে কোন তোর কুই করে সেমন নেবা আজি আমি সেমতি ন করনি আজি তো আমার কথাবার্তা দেবর নি কাই পাই বলে আজি রেডিও পাথর আছে কি নাই আজির কথাবার্তা গালানি আজির বিষয় বলবে জলবায়ু বাদল বা ভিতরে আমি কাই চাষ করলে ইছি বলে এবার দেখ কামর দেখ কোনটি পানি মারলানি কোনটি পানি মারনাই পানি মারা লেট হয়ে গেলানি পানি খেয়ে জবর মার দিলানি বেগি মার দিলানি এটা সব এ ভিতরে এলে আমার চাষবাস মন সব গড়বড়ি
0: যাইছি তো
1: খাই খাই চাষ করলে সে ভিতরে আমাকে কোনটা সুবিধা রেছি আমি মিশা বুকে ন মরবার রেছি সে এলানি বিষয় আমার
0: এলে
1: এটার পরে আমার আজি আমার সময় এলে আছত আমার জন এক্সপার্ট বলুবে প্রশান্ত কুমার পরিডা বাবু ডাইরেক্টর আমার স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন জয়পুর থানু যে যদি আমার পণ্য করবা মন খোলাইনি কি নলে আমার সঙ্গে কথাবার্তা মন খোলাইনি সলকে সল বাবু সঙ্গে কথাবার্তা মন খোলাইনি সে মন আমার এই ফোন নম্বর লগে যোগাযোগ কর ফোন নম্বর এই গেলানি 06854230690 কনেক স্পিড রে কই দিলি কাই আর দিলে ফোন কই দিলি ফোন নম্বর এলানি
2: 2306950 নির্দেশক ভাবে কাজ করছি
1: বাবু গোটে বড় জানবা লোক দেখ রিসার্চ বলে সেটা কেনটা বাবু রিসার্চ বলে ওড়িয়া লোক এটা বলবে
2: গবেষণা
1: গবেষণা বলে কেনটা রেলা কেনটা কলে এইসি কেনটা চালছি আছে সে সব লোক সে জানত চাষবাস ভিতরে তো হেলে কইবা কথা হলানি বাবু যেমতি এবে বড় লোক গোটা আইলে আছে তাকে আমি গোটা খাতা পাচারু যে এ ভিতরে আমি তো না জানবা লোক কি নাই চাষবাস বলে পানি মারলে আতাস করু নহলে চিমড়াই গিয়ে বসে বসে ওটা টন ফাড়ি করে যিবা হাতা নিলে বাবু এবে আমি দেখলুনি এ আমার জন্য পানিপাগ দিনকে দিন বাদলি গেলানি খাইবে আমি বলে এসুর কথা কইবি আমার জন চৈত মাসে আমি কেবে মিশা এতে গরম না লাগলা মাত্র এসু আমার গা করে পড়ি গেল পরে গরম লাগলা নাকি কোরাপুট জেলার কথা আকা কৌবে এলে এ ভিতরে বাদলি গেলা তার পথে নাকি পানি মার দিলে সমান দর দরতে গোট পালিকে মার দিয়েছে এত ন মারলে বিলকুল নাই এসু দেখ আমি নাকি বৈশাখ মাসে লান্ডি মাসে পানি মারবো কথা কি নাই এসু বৈশাখ মাসে লান্ডি মাসে পানি মারে নাই মারলা এবে মাত্র নাকি ইতিমার সিতিমার এই বুললানি এলে এটাকে খাই পাই এমতি ইচ্ছা আছে বাবু
2: হ্যাঁ এই যে পানি ঠিক সময়ে মারুনাই বর্ষা হো নাই তার মুখ্য কারণ হচ্ছে যে তাপমান যেমতি আমার এটি জয়পুর তাপমান বড়ি বড়ি চালিছে প্রতিবর্ষ এই তাপমান বড়িয়া দ্বারা কোণ হচ্ছে না জলবায়ু গোটে পরিবর্তন হচ্ছে যাই ঠিক সময়ে বর্ষা হওনি আগর যেমনি কাল বৈশাখে আমি বৈশাখ মাসে বহুত বর্ষা পাওতুলু কিন্তু এ বর্ষ মধ্যে কাল বৈশাখে বি সেত বর্ষা হয়নি আউ জুন মাসে যেটা মৌসুমী আসবাটা মধ্যে ডেরি হল ডেরি হল পরে বি বর্ষা ঠিক

0: তাসিমন সেটা আমার করবাক মন করত নাই। আজকালি জোর লগার দেখলো না আমার নীলগিরি বাটে উঠে গেলেন, এলে সে নীলগিরি লাগাইবা ভিতরে আমার জলবায়ু খাই অসুবিধা আছে কি বাবু?
1: নীলগিরি লগাইবারে জলবায়ুর অসুবিধা সেটা তো মানে একজাক্টলি কহিহব না, কিন্তু নীলগিরি লগাইবা দ্বারা কোণ হচ্ছে আমার মাটিটা যেতেকি রহিবা কথা নরম রহিবা কথা সেটা মানে কারণ মাটিরে যে পত্রটা পড়ুছি সেইটা শীঘ্র টিকে মাটিরে মিশিব না, কারণ তার টিকে তেল অংশ রয়েছে।
0: ফোন খটলা খাই কি নীলগিরি গোছ লাগাইলে সেটা সে মাটির পানিকে জবর জিগি দেলানি বললেন সত কথা কি বাবু?
1: না সেইটা তারপরে তো চালিছে যুক্তি কিছু প্রাণী সেমানে যে নীলগিরি জল গোছন সে কোছেন আমি ক্লোনাল জাতীয় চারা দৌছু যেটা কি মাটির তলকে বেশি কি জীব না আগর যে সিধা সড়ক মাটি কু বেশি চারা বেশি গহির কু যাওতলা এই যে ক্লোনাল চারা যেটা আসুছে ক্লোন করিকি সেই চারাটা মাটির বেশি গহির কু জীবনি সে কোছেন যে চারি পাঁচ ফুট ছ ফুট ভিতরে জীব তেণু সেইটা সেমিতি হলে মাটির বেশি গহিরর সে পানি টাণিবনি কিন্তু সবুঠার এইটা সমস্যা হচ্ছে যে তার যে পত্র পড়িকি তলে মাটির সেটা মিশু নাই সেইটা মাটিটা কু টাণ করে দৌছে সেটা মাটির উর্বরতা টিকে সময় দৌছে।
0: নীলগিরি সেমতি কলানি এবে নীলগিরি লোক লাগাইলেনি কাইটা বলে আমার তো এ অলসি দেখা বলবে অলসি না গিয়ে কোরাপুট জেলার ভিতরে সব বাটে বুন ধরলাই মাতর এবে অলসি বলে হাতে গোল্লা পরা আগা কেত লোক বুন লাইলে অলসি তাস বন্ধ হয়ে গেলানি তার কাই কারণ রয়েছে বললাসনি?
1: অলসির সেই গোটে কারণ যে লোক মানে কোণ কলে মানে এই তো নীলগিরি তারপরে আউ কিছু মক্কা মধ্যে এবে করুচন্তি মক্কার ভালো ফায়দা আছে লোক বে চাষ করিকি মক্কার ভালো লাভ পাউচন্তি কিন্তু মক্কার গোটে অসুবিধা হচ্ছে আপনি জানিথিবে নবরঙ্গপুর অঞ্চলে সবুবেলে মক্কা সবুঠার বেশি করতে সে মানে 20-25 বর্ষ হল মক্কা করি করি শেষে কোণ হল তাঙ্ক মাটিটা বন্ধ্যা হয়ে গেল সে মাটিরে আউ ভালো উর্বর শক্তি নাই যে অন্য চাষ হয়েপারু না তেমন চাষী মানে সমস্ত বুঝা দরকার যে যদি মক্কা এবর্ষ কলে আসন্তা বর্ষক আউ মক্কা সেই জমিরে ন করিকি সেটি মাণ্ডিয়া কে অলসিকি আউ কোন কলে ভালো হয়েছে
0: মানে
1: বদলাইবা গছা সেটা যদি ন বদলাইবা কোণ হব মাটিটা খারাপ হয়ে যাব তেমন সেম যে অলসি কথা হল অলসিটা আগর করুলে ভালো হোলে লোক বি চাষ করুলে আর তেল বাহার করি খাওলে বিক্রি বি করুলে কিন্তু অলসি কমিগলা এই যে নীলগিরি আউ অন্যান্য মকা পকা এসব তা ভিতরে পশিলা সেই কথা অলসি বি করতু মকা বি করতু কিন্তু মকা সবুবেলে করতু না প্রতিবর্ষ তাকে ন করিকি তাকে রোটেশন।
0: তোমার এবার স্বামীনাথন এজন সংস্থা ভিতরে বাবু এ ভিতরে তুমি তাসিকে
1: আমি গোটে কুচু যে সমন্বিত চাষ প্রণালী গোটে আপনার দরকার চাষী মানে বহুত চাষীঙ্কর এমিতি কি পোখরী বা বন্ধ করিবার সে জমি বি অছি সুবিধা আছে পানি রাখিবা পাই কিন্তু চাষী মানে কালে জমি কমি যিব বন্ধ করুনাতি কিন্তু বন্ধ গোটে কলে তা পাখরে যেতিকি জমি রয়েছে সেটা ঠিকরে চাষ হই পারিবো পানি বি রই পারিবো আর খরা দিনিয়া পনিপরিবা চাষ বি তাদেরে হই পারিবো তা খরা আমার যেতে ডালি জাতীয় শস্য মুগ বিরি এইসব জিনিস বি হয়েপার তেমন আ বন্ধ চারিপটে মধ্যে গছ কিছু লগাইকি কদলী অমৃতভণ্ডা এইসব যেত বন্ধ উপরে লগাইকি মধ্যে অমল তেমন মাছ চাষ সাংরে সেটি বতক ছাড়ি পারিবে কুকুড়া বি রখিপারে তাপরে বন্ধ উপরে বিভিন্ন প্রকার যেমি কহিলি পপেয়া গছ অমৃত মুনিয়া গছ কদলী গছ এইসব গছ বি করে রখিপারে তা চারিপটে যে জমি রহলা তাকে বর্ষ সারা মধ্যে চাষ করিপার
0: এটা
1: গোটে সমন্বিত কৃষি প্রণালী এই প্রণালীটা যদি চাষী মানে আপনাইবে তাহলে সেমানে বর্ষ সারা তাঙ্কর চাষ বি ঠিক করে অধিক ইনকম বি করে তাপরে যে আগর গোটে ভাই যে কৌলে মিশ্রিত চাষ কথা মিশ্রিত চাষ মধ্যে গোটে ফায়দা আছে যে আমি গোটে চাষ খালি করি ছাড়িদেলে তাপরে জমি পড়িয়া রয়ে যাচ্ছে তেমন আমি যদি মিশ্রিত চাষ করা সেই জমি রু তিন চারি প্রকার শস্য করি মধ্যে অমল করিপার বিশেষ করে বর্ষা ঠিক সময় নহলে বি গোটে
0: পানি পুরা কেনা আজ তোমার কাই পোর্শন আছে আমার বাবু সঙ্গে কথাবার্তা দিয়াছ

কার্যক্রমের পরবর্তী কার্যক্রম গীতটি আমি নিয়েছি সির্ফ তুম চলচ্চিত্রর কণ্ঠশিল্পী উদিত নারায়ণ, গীত রচনা সমীর, সঙ্গীত সংযোজনা নদীম শ্রবণ।

0: ভাইনা মনকু পাইলা মাত্র ভাইনা
1: পাইব নাই
0: পাইলা পাইলা
1: যাত্রা গীত পুরা
0: যাত্রা গীত হাই রে হাই রে তো হেলা হেলা আছে ভাইনা এলে আমি তো কলাড় সব গোটে চাষী ভাই সত দুঃখ সুখ হচ্ছে প্রগতিশীল চাষী প্রতি রোববার দিন ভেটঘাট হইতাছে তার সঙ্গে গোটে ভেটঘাট হইছে বলতো টিকে তাঙ্কর কথা তাঙ্কর মোর শুনিদেবা ই ক্রমরে আজির চাষী
1: চাষী মোর চাষ কথা কুমলি যাইলে কথা হয়েছি শুনি
0: শুনি দো
2: পরিচয় টিকে দেবে কি
3: আজ্ঞা মু সিদ্ধার্থ পণ্ডা কুমলি কুমলির
2: কুমলির
3: আজ্ঞা
2: আজ্ঞা আজ্ঞা আচ্ছা আপনার তো জনে প্রোগ্রেসিভ ফার্মার
3: আজ্ঞা
2: মানে পড়ালেখা চাষী
3: আজ্ঞা আজ্ঞা
2: আপনার এবে কোন চলছে আজ্ঞা খরাদিনে
3: এবে আজ্ঞা মোর টিকে আলু চাষ পেঁয়াজ চাষ হয়েছিল তা সহ প্রত্যেক মাছ চাষ করছু আমি যেটা কি প্রায় খরাদিনে আমার প্রোডাকশন

0: 떡기카.
1: 떡기카? 무건 버트만으로 나와 바르바티 들거라 떡기카.
0: 기토메 테베. 좁밥 뛰어.
1: 무 꼬라 파하로.
0: 꼬라 파하로?
1: 불리 걸러니 세포도. 어이라 꼬라 파하로 반기라 루아르 바로. 모로 서토 쩌스자 보레비. জগন্নাথ সসেই পারিল নাই তুমি তার নাভিকু আনি পুণি যাই দেইছ
0: তুমি ভুল করুছ কলা পাহাড় যাহা কথা তুমি কহুছ সে ছেলে প্রথম রামচন্দ্র দেব পাউঁশ ভিতর ব্রহ্ম উদ্ধার করি সে পুণি থেকে জগন্নাথ প্রতিষ্ঠা করেছিলে কিন্তু মু যে দ্বিতীয় রামচন্দ্র দেব
1: না না তোমার কিছু নাম নাই অসহায় জগন্নাথ কু রক্ষা করিয়া পাই বিভিন্ন নামে তুমি মো সাঙ্গে লড়িছ রামচন্দ্র দেব পরে পুরুষোত্তম দেব আপরে মুকুন্দ দেব মুকুন্দ দেব পরে দিব্য সিংহ দেব সেই দিব্য সিংহ দেব পরে তুমি তুমি দ্বিতীয় রামচন্দ্র দেব
0: কি কি তুমি
1: বর্তমান বারবাটি কিল্লার নায়েব নবাব মু রামচন্দ্র সেতবে অন্ধবিশ্বাস প্রতীক সে জগন্নাথ কু ধ্বংস করিয়া বিভিন্ন রূপ মোর কেতবে মু কলা পাহাড় তো কেতবে মকরাম খাঁ তুমি জগতনাথ রক্ষক মু সেই কাঠ কণ্ঠে ধ্বংসকারী
0: তুমি শেষ হইব তো কি খা কালর কবল তুমি বর্তি পারিব না

0: রানি, রানি, রানি।
1: গজপতি উত্তেজিত কাহিঁকি?
0: তকি খাঁর শৈন দৃষ্টি আজি জগন্নাথঙ্କ উপরে পড়িছি, চিন্তার কূল কিনারা কিছি মু পাউনি।
1: সারা বিশ্বর চিন্তারে ঘারি হই যে মহা নিশ্চিন্ত, সেই জগন্নাথঙ্କ পাই পুনি গজপতিঙ্কর চিন্তা।
0: কুহরানি, তেবে মোর কর্তব্য কোন? চকারোলার সম্মান পাই মু সংগ্রাম করিবি, না দারুভূত মুরারি হই দারু ব্রহ্মঙ্ক নির্যাতনা সচক্ষরে বসি দেখুথিবি? এ পিণ্ডরে প্রাণ থাউ থাউ এতে বড় অপরাধ মু কোন করিপারিবি রানী?
1: নিজকু নিজে সে রক্ষা করিবে গজপতি, সামান্য মণিষ বা তাঙ্কু কি সুরক্ষা দেব?
0: বুঝুছি প্রভু, মোর সর্বশক্তিমান, বিশ্ব ব্রহ্মাণ্ডর কর্তা, কিন্তু সন্তান পাখে পিতা কেতে দুর্বল তা কেবে অনুভব করিছ রানী? পুত্র স্নেহ কাঙ্গাল পিতা অকাতরে পুত্র পাই সমস্ত দুঃখ জানি জানি সহ্য করি নিয়ে কুহরানী, প্রত্যাশা হীন এতে বড় ভালো পাইবার পরম সত্তাকু সুরক্ষা দেই নপারিলে মু কোন নিঃস হইযিবি রানী, কৃতজ্ঞ হইযিবি?
1: প্রবল মোগল বিরুদ্ধে ঠিয়া হই আপন নিজর আও নিজ বংশধরঙ্কর সর্বনাশ করন্তু নাই মহারাজ।
0: সর্বব্যাপী পাই যদি মোর সর্বনাশ হুয়ে তেবে তাহা হি হেব মো জীবনর শ্রেষ্ঠ জয় মাল্য।
1: এসবু গোটাই খিয়াল।
0: কোন কহুছ মহাদেবী?
1: মু কিন্তু আপনঙ্ক খিয়াল খেলনা হেবি নাই গজপতি, পুত্র ভাগীরথী সহ মু পিত্রালয়ের আশ্রয় নেবি।
0: পাটরাণী কলাবতী ও তার সন্তান ভি তুমি মধ্যে মতো ত্যাগ করিব?
1: হ্যাঁ, তা ছড়া আউ অন্য উপায় নাই। জগন্নাথঙ্ক নামরে আপন জুয়া খেলুছন্তি।
0: ঠিক কইছ, জগন্নাথঙ্ক পাই জুয়া, যদি বুড়িবি তাঙ্কু নেই, যদি তরিবি তাঙ্কু আশ্রয় করি।
1: মতে তাহলে বিদায় দিয়ন্তু।
0: তুমি বি বিদায় নিয়ে যাব? ঠিক আছে, গৃহলক্ষ্মী রাজলক্ষ্মী সমস্তে জানতু তুমি বোধে আবরি রখ প্রভু, তুমি যে মোর সর্বস্ব প্রভু, তুমি যে মোর সর্বস্ব।
2: জয় জগন্নাথ, গজপতিঙ্ক জয় হেউ।
0: রাজগুরু আপন
2: গজপতিঙ্ক পাইঁ সুসংবাদ আউ দুঃসংবাদ উভয় আনিছি।
0: কুহন্তু রাজগুরু মহাশয়।
2: প্রভুঙ্কু শ্রীমন্দিররু পহুণ্ডি করি গুপ্তদ্বার বাটে অপসারণ করা সরিছি, চাপ চড়ি প্রভু বর্তমান চিলিকা অভিমুখরে।
0: ধন্য রাজগুরু, রামচন্দ্র দুর্দিনরে আপন হি মোর প্রধান অবলম্বন, প্রভু মোর জবনর দৃষ্টির অন্তরাল যাই, এ নিশ্চিত ভাবে সুসংবাদ।
2: আর দুঃসংবাদ হেলা

0: গজপতি হয়ে ছাড়া জীবন পাই যে নিজের ধর্ম দিয়ে পারে
1: তুমি ধৈর্য ধর মা, যে পরিস্থিতি বাবা মুসলমান হওয়া বাধ্য করাগলা তা তো তুমি জানো
0: না। মু কিছু জানে না, সব প্রচার, সব মন গড়া কথা।
1: মা, জগন্নাথ গজপতি অভিনয় করে গলে সেতরে তুমি এত বিচলিত হয়ে পড়ছ কী?
0: বোধ দেওয়া পাই আউ চেষ্টা কর না কুমার, জাতি থরে গলে আউ ফেরে না, সে মিলেছ সে বি ধর্মী।
1: মা,
0: হ্যাঁ, সেদিন মো মনা নমানি সামান্য খজনা পাই সে মোগলর বিরুদ্ধাচরণ কলে, কিন্তু শেষে সেই মোগলর শরণ পশি মুসলমান হলে। ছি ছি ছি ছি, মু কোন জনে মুসলমান স্ত্রী, জনে জাতি হরা পতিতর পত্নী হবা অপেক্ষা মৃত্যু হই শেষ কর।
1: মা, বাবাঙ্কু ভুল পছি বড় মা অন্য ভাই মানে রাজ্য ছাড়িলে, শেষে আমি বি সেয়া কলে। তোষ নদী, আমি কোন বাবাঙ্কু চিনিবাকু চেষ্টা করি নতান্তে?
0: খোর্ধা প্রাসাদ ছাড়িবা পরে ঘুমুসারে আশ্রয় নেবা ছাড়া অন্য উপায় কোন থিলা পুত্র? তো পিতা মহ দিব্য সিংহ দেব ধনঞ্জয় ভঞ্জঙ্ক আত্মীয় থিলে, সেইথিপাইঁ সিনা ঘন ভঞ্জ আমাকু আশ্রয় দেলে।
1: ভঞ্জ বংশ সহ আমার সম্পর্ক পাই মু গৌরবান্বিত, খোর্ধা ছাড়ি ঘুমুসারে আশ্রয় নেওয়া আম পক্ষে পরম সৌভাগ্য। ভঞ্জ ভূমিরে রহি ভঞ্জ সঙ্গীত শ্রবণ করি মো জীবন ধন্য হয়েছি। ঘুমুসর তিলক উপেন্দ্র ভঞ্জক সাক্ষাৎ পাইলে সবু সার্থক হইতা মা। ঘন ভঞ্জঙ্কর শুণিলি অভিমানে সে আউ ঘুমুসর ফেরু না, ফেরি আসি ঘন ভঞ্জঙ্কর ঘুমুসর রাজগাদি নেওয়া মধ্য সে নারাজ।
0: ও, তুমি কন চাহ সেই উপেন্দ্র ভঞ্জঙ্ক ভি গাদি ত্যাগ করা? তুমি সিংহাসন দেবার সমস্ত আয়োজন লাগি ঘুমুসর ছাড়ি পুরীর বালিসাই উয়াসুকু আসিলি, তুমি কিন্তু ভুলি না ভঞ্জভূমি উপেন্দ্র ভঞ্জঙ্কু। জাতি হেরা হয়ে তোমার বাবা গজপতি বংশর সমস্ত অধিকার হরাই বসিছন্তি, এই তো তোমাই সুবর্ণ সুযোগ কুমার।
1: মা, গজপতিঙ্ক প্রতি কোন তোমার মন বদলিবনি?
0: না, সে বি ধর্মী
1: না
0: পতিত
1: না, সে তা নুহন্তি। চবনর সুনদৃষ্টির জগন্নাথঙ্কু বঞ্চাইবা পাই মহারাজা যাহা করিছন্তি সেথিপাই মো নিজকু ধন্য মনে করুচি।
0: চুপ কর,
1: বাবাঙ্কর ত্যাগ পাই মোর যদি কিছু ক্ষতি হুয়ে তাহলে মু দুঃখ করিবেনি মা।
0: কিন্তু কুমার, তোমার সবু সমর্থন সত্ত্বে বি গজপতি পুরী মন্দিরে প্রবেশ করে পারু না
1: মা,
0: তেণু বর্তমান তোমার কর্তব্য জগন্নাথঙ্কু গজপতিঙ্ক কবলর মুকুলেই আনিবা। শ্রীমন্দিরর সেবায়ত মানে তোমারি হাতে জগন্নাথঙ্কর সেবা কার্য হেউ বলে ইচ্ছা করতে, তাঁকর এই সদিচ্ছা হি হব তোমার গজপতি হবার প্রধান সহায়ক।
1: তাহলে আমার স্বার্থ সাধন পাই জগন্নাথ হবে প্রধান অস্ত্র, আমার স্বার্থ যজ্ঞের গজপতি হবে প্রথম আহুতি।
0: তুমি চুপ কর কুমার, তুমি যদি মোর অবাধ্য হো তেবে খোর্ধা সিংহাসন পাইবে পটিয়া রাজা পদ্মনাভ দেব।
1: পদ্মনাভ দেব?
0: হ্যাঁ, বক্সি মো পাখু খবর পঠাইছেন, তুমি রাজি নহলে পদ্মনাভ দেব গাদি পাইবে। সে মুকুন্দদেবঙ্ক বংশধর, সেমানঙ্ক দাবিকু উপেক্ষা করি মানসিং তোমার বংশধর রাজাঙ্কু গজপতি বলি স্বীকার করিথিলে, পটিয়া রাজা যবনর ভক্ত, যবন চাহে পদ্মনাভ দেব সিংহাসন পাঁতু, কিন্তু তুমি সিংহাসন পাও বলি বক্সি ইচ্ছা করতে।
1: বক্সির কথা কোণ ভুলি গলি মা, এই এই বেণুধর বক্সি পিতৃব্য গোপীনাথ দেবঙ্কু হত্যা করিথিলে, বাবাঙ্ক সহিত বিশ্বাসঘাতকতা করিথিলে এই বক্সি। আজি সেই বক্সি নিজের কার্য হাসল পাই মতে ব্যবহার করি যদি শেষ করে দিওতি তাহলে সেদিন বোধহয় তোমার ব্রত উচ্চাপিত হব।
2: সে সুযোগ মু বক্সিকু দেবি নাহি কুমার।
1: বাবা,
0: আপন
2: মু বক্সিকু হত্যা করিছি।
0: আপন আপন বক্সিংকু হত্যা করিছন্তি?
2: হত্যা নহে রানী, বলি বলি বিনা।

0: মোর কিছু যায় আসে না। মো পাই তুমি সেই নারী মমতার স্পর্শে যে পুরুষক নর্করু টানি আনে, তুমি তুমি মোর প্রকৃত সহধর্মিণী।
1: প্রভু ইয়া খুদা জগন্নাথ

0: হেব খোর্ধার গজপতি, আজি ভিতরে পুরী সীমা অতিক্রম করি আমি দুহে বন্ধুরাজ্য নরসিংহপুর চালিযু, সেই হব শেষ আশ্রয়স্থল। ভাগীরথ কুমার হেবে বীরকিশোর দেব গজপতি, রামচন্দ্র দেবর নাম আজি সারু লিভিযিব।
1: অভিমান কাহিকি গজপতি, পতিত পাবনকর অর্চনা করিব কিয়ে, কাহা পাই পতিত পাবন হই বসিলে প্রভু?
0: পতিত পাবনকু দর্শন করি মু দেশান্তরী হেবি, মো লাগি প্রার্থনা করন্তু রাজগুরু আপনি, আর জন্মরে যেপরি তা সেবার মু বঞ্চিত ন হুয়ে।
2: হে প্রভু পতিত পাবন, হে মোর মহান খোদা, আনন্দ ক্ষুধা মোর নিবারণ কর প্রভু, তক্ত প্রাণকু মোর শীতল কর, এ জন্মরে নহলে বি আর জন্মরে মো স্বামীঙ্ক সহ তোম সেবার সুযোগ পায়ে প্রভু।
0: বিদায় নেউছি কুমার, গজপতি ভাবে যশস্বী হো, চকারোলার মান মহতর প্রকৃত রক্ষক হো।
2: প্রভু জগন্নাথ।

সেই বাইশি পাহাচ এবে বি অছি পরম ভক্ত রামচন্দ্র দেবর সেই অশ্রুল কাহাণীর মোক সাক্ষী হই এবং রহিথিব যুগ যুগ পাই যুগ যুগ পাই যুগ যুগ পাই।